সারাদিনে খোঁজ সারাদিনের পেরা খোঁজ বিনা কপেক আমি ল্যাব দিতে দেশে থিমে খামা তিয়ে সাজি তো বানুষ বাকি ও খার করেন ল্যাফিনে হাতিয়া খাবাব করেন ওকিন খান্দন আকাশ বো হাওয়ালদানে ওয়ান্দ খসমত করেন পাখালকে উশুপাল না দোজাইম রুবিদা ও বতাইবাদি দোজাইম কেসে ভাদি গেরেন হেরেমে هروها دجبين جيلو شخا باطو جيسازيه شوازا كو برور بيشونا كو دوزاين اوريين كو بشخصتنه برف رومانسا او قورت كرناكو كردسيونن ده نفر آدو نفر آلين پرور دداريه ده هاتيه قد بجا کرن دا كو واسطا كالو او كال داين خصمت كو زرين جبو خلقه ده كو ورين ولين تكرن